हम तुरंत बढ़ते हैं अपना देश और विदेश के समाचार की ओर। तो हमारे जनता, हमारे सूरीनाम की जनता, नीदरलैंड की जनता, आपको हम बता देते हैं फिर से सूरीनाम हम फिर चलते हैं। और आप लोग जानो हैं फेहापी की ओर हम जाई है, फेहापी हार गए रहा पर किसिंग, तो एनडीपी पर किसिंग जीत गए है। तो एक बारे में अब भी फेहापी में बड़ा जुगु जुगु होवे भैया। तो जोगी यहाँ पे बोले रहा, बोले राम दिन के चाहत रहा फोरख रखेरिंग में, जोन रामादेन के ना राम दिन भैया, रामादेन जो रहा वो रहा मिनिस्टर फन फॉलोस हसौन हेड के, बोले ओके चाहत रहा ऑन स्लाख दे देवे के, बोले ओकर कारण बोले हम लोग फे यहाँ पे बोले आज हम लोग हार गए ली है। तो एक बारे में आउट मिनिस्टर फॉलोस हसौन हेड के अमर रामादीन बोले हैगा फेद बस्ती लोग ऑन बहोरलक कि ओकर पार्टी खनोर महेंद्र जोगी बोले है ने बोले आनखी फकरी से गा कि मिनिस्टर वा बहुत स्लेख प्रेस्तासी ले फकरी से। और बोले ओकर बारे में सन ने फे यहाँ पे बीते हुए फरकी सिंह में बोले हार गए है। और बताई से गा ने बोले हम ने जोगी बोले संतोखी से बोले रहा कि रामादीन के तू बोले फरफंग कर दे। और बोले है पुराना मिनिस्टर जो आउट मिनिस्टर स्लाद तखलाई कर हारते हैं जोगी के कि पार्लियामेंटारी हम तेज फोर रखेरिंग बोले रहा सर मक्का में बोले जो घरवा है जोगी के बोले हीर कर दे बोले एचएफएस के स्टासी के फोन के जो पैसवा हमें भीतर आवे है। तो अब बतिए न सब फूटे भैया कि इस सब कौनची कौनची मांगत रहा करे। तो रामादीन बोले है बोले है गा अने जोगी बोलत रहा अपन घरवा बोले लांटी के हीर कर दे एचएफएस के बोले कि माँ बोले कि हम ही चीज हुआ ना मंगली बाटी बोले खेप है तुन बस प्रोकन बोले ऐत रात बोले हिल खफुलख रहा बोले ऐत ब्राइडन बोले प्रेसिडेंट नादा द प्रेसिडेंट जो संतोखी बोले है waren de letterlijke woorden van de president voorzichtig stap niet in de wereld van meneer Jogi, omdat hij jou ernstige problemen kan geven. Hou ook rekening met de regering en de partij. De Eker Ramadien waarschuwkeler aan en hij is een maand dus toe aangezien de VHP tot nu toe geen evaluatie met gewezen minister heeft gehouden. Met mij is er zeker geen evaluatie geweest waaruit geconcludeerd zou zijn dat ik als minister slechts zou hebben gepresteerd. Jogi vindt dat drie ministers slechts hebben gepresteerd. Dat vind ik dat hij zijn ministers ook had kunnen aangeven op basis van de welke objectieve criteria hij tot dat oordeel zijn. Toen ik er waren met de bekende bhaiya Ramadien bole slecht raha aur kabel minister van OV ke jo raha en oke bhi bole slecht raha LVV ke minister bole hi sab teen go ke karan bole fi yahan pe haar gaye hain. एकर बारे में तो प्रचार हुए भैया। और हम चलते हैं और आगे को अपना समाचार को लेके। दोस्तों अब देखो वाह है क्या अब भी फिहा पी ये के ओर हम बाटी। और फिहा पी में बोले द स्ट्राइट और मख मख द फिहा पी नीड ब्रेकन वन। अब सब कोई मांगे फुर्सतर हुए भैया चांस दो कि चल गए हैं। तो एकर बारे में दयाना महेंद्र जोगी बोली सेगा बोले हम लोग ट्वी डॉइसन दर्तीन में बोले फिन से ऋषि को मुतनीवन ओम सामन वर्किंग मेट आंध्र पार्टियन ऐत स्लाइटन संतोखी आज फोर्सेसर सिंस दिन लेग द discussies meer te zijn verschoven van de koers van de partij naar persoonlijke kritiek op partijgenoten onder wie oud-minister en de VHP fractievoorzitter bolle chahi kam karke jogi bolle hai ab bolle hegan दूसरे पार्टी से हम लोग को चाहिए समावेरक करे कि और बोले खात और में फर्स्टर्कन फाना फे यहाँ पे जो ने जबड़ हुए बोले मरकवार द अनरोल इधर फे यहाँ पे ही तो रेक्ट ओम अंबिची ते हैवन फॉर द फोर्थ सेटर्स का जोगी माँ हीन फोर कर हैवन दैट इज सेन खुद रेक्ट
एक बारे में अब जोगी सबान बोले बहुत लंबा चौड़ा भैया शर्मा का में द्री हो दैसन द्री हो द्री एंड फाइव तक स्टेम भैल हा तो दैसन फाइव एंड ट्वेंटक में वास एर इन सैन एगन डिस्ट्रिक्ट प्राग फान अन सिंगलिक त्रुकफाल है क्रेग नोक स्लेक्स 1137 stemmen. Daar roept een interessante vraag op. Was zijn performance in tussen 20 en 20 onvoldoende? Of waren er andere factoren die deze uitslag hebben beïnvloed? Dus te willen apprejogieke etra kamti stemmen latin haya zoveel sotra sakabaila. तो हम लिख कुछ तुरप के हम बताने फेहापे के अंदर के अंदर के बांध भी बताना तो चाहिए हमारे यारो जानो फेस के आप लोग जानो तो फेस बोले ही कल्ट विल ग्रोइट कमिसिस एंड uitblijven landbouwbeleid के बारे में instelling van steeds meer presidentiële commissies. Jab dekho to khali presidentiële commissies aike baithe hain. Satokhi ke tait pe bhi aike baithe hain. Ekar bare mein fes bole hai ga hekal kare hai. Platform en andere werkvormen staat volgens de redactie van fes in zicht. Haaks op de aanvankelijke belofte van Jennifer Simon president ke om af te stappen van dergelijke commissies. In het nawoord van de juli editie van de Economische Blad, Economistenblad, wordt een herinnerd dat Simon tijdens haar eerste persmoment, zoals ik jullie keer, aangaf presidentiële commissie niet thuis horen op het kabinet van president. Het kabinet is geen uitvoerend orgaan, terwijl minister die rol wel hebben. Minister loke toch een rol wat ik er waren met vers. Behoed lamba chowna bolis bhaiya. LVV volgens de vers redactie nog niet over een beleidsnota. Daarvoor weten belanghebbenden en samenleving niet in welke richting ministerie bij de agrarische ontwikkeling wil sturen mensen te ibaat he. Fes ke bare mein jo hekal karega voor de wilgroei commissies en uitblijven van landbouw beleid ke bare mein hamari janta. तो अब देखो भैया हम चलते हैं स्टार न्यूज की ओर. भैया ब्रोको पोंदो के बातचीत है. ब्रोको पोंदो में भैया स्कित इंसिडेंट दगवल भइल है. अब बोले है फोर फॉलोअर अनफंकलक गमेल्ड के को बरूफिंग भइल है. स्कोटू गइल है. ब्लैक दैट इट ओम अ स्कित इंसिडेंट खान बोले फरलोपक इंफॉर्मेशन बोले हैगा कि फरमुडलक ब्राजील के आदमी है और बंदूक से याखवे से दुई को दागी सेगा इन द रिक्टिंग फ्रॉम द स्लाक्टऑफर्स बोले द्वेद बेदे पर्सन के दोनों के लगल है और सबके पेट में लगल भैया अंदर आर्म एंड है सिट फ्लैग चुत्तर में भी लगल है. है द्वेई साफ्रल रातन गवंत अंदर रेक्टर स्कौदे और बोले हैगा ब्रको फंदो के सिकर हैंस भी सब गइल है. तो ये बात है भाई दगवल के बारे में हमारे यारो हमारे दोस्तों. तो हमारी जनता हम चलते भैया बैतलांद के बारे में. हम जाएला ओन हुतुस के बारे में भैया. चलो हुतुस जेके काम बोले ईरान एगो रही बैल ग्रुप है हुतुस के. वो हैगा येमन में एगो येमन जैसे ऐसलांद एन ऐलांद हैगा येमन में. तो इस हुतुस जोन हैगा भाई इस सबके का बोले है एगो ग्रुप हैगा और एक ईरान ऑन द स्टेन करे भैया की वोट और जितना रहा हुआ पे तुलोन काप कर तुलोन जानो है. तो और लखवा ढेर हुए हैगा येमन के अपन मिलिटेर से और हुआ के रिबेलन खुद हुतु से. अब एगो जगह के हुआ नाम बा ऐलान पेरिम इन द सी स्ट्रैंड बाप अल मंदे ओके येमन में है. ओके सबन जाने की हुतुस ओफर ले ली से जहां पे बहुत बलंगरेक बोट यहां से हुआ जा है और उ जगह या ले ली से हुतुस जीत ले सेगा येमन के सुर जाति से. और बोले ईरान स्टेन करे हुतुस के बोले दाखस नल अपखरो इन स्वेडन फन येमन. अब
ये है ten koste en internationale erkende regering van Jemen के अब वो भैया erkend है का Jemen के सुरजाती के और हार गए हैं enkele steden werden ingenomen zoals Mocha en Dubat हुआ के सुरजाती इतरा स्वाक के भैया के rebel group ले ले इसे बकी rebel के जो नबा ये rebel के ईरान understand करे भैया और बोले है का बाप अलमांडे जो नहीं is een cruciaal voor scheepvaart in de Middellandse Zee en de Arabische Zee. Bolle sinds oorlog door Iran me hoe he en de blokkade van de straat Hormuz ke bare mein to hardam boli laham te sab koi jaan sea straat Yemen en Djibouti me boven de belangrijker geworden voor de export van Saudische teel. Saudische teel hoe ze paso otra op hoe ke Hutu le lezega. De Hutus hebben tijdens de Gaza oorlog veelvoudig schepen op de Rode Zee onder vuur genomen die banden hadden met Israël. Obwohl de Verenigde Staten of hun bondgenoten de afgelopen maanden zijn meerdere Saudische schepen aangevallen mensen. Daarom wordt gevreesd voor een verdere verstoring van de scheepvaart. Al Hutus willen controle krijgen op zeestraat Kebab al-Mandeke. Samundarwa, de Jemische beweging heeft vrijdag verklaard dat er geen reden voor internationale zorgen bestaat. De vrijheid van scheepvaarten en de internationale handel op de Rode Zee, Arabische Kabe, op de Rode Zee en Bab al-Mandeb zijn veilig, zei een lid van de Hutus tegen de Arabische krant vanuit Jemen. Dreigt geen gevaar, bolle tulke botjeno tieno is niet jij. Abbe bolle bhaiya, maar tu jane internationale gevaar he. Boot otena jij pait de bamal he. En nu moet internationaal moet ingrijpen of niet mensen. Dat is nog de vraag hoe we dit nog verder gaan doen mensen. A prinses dag honen wala he, tulun jano he. Prinses dag honen wala he. Aur hier bataye gaye he. Bolle he toria की हुई ये प्रिंसेस डाक में जो प्लान बल इस वीर खलक में से वे भिनो लक हुई ये अबे हम लोग के राजा ना बताई से प्रिंसेस डाक के कुंच कुंच हुई दे स्वम अच्छी जुआ लक हुई ये है और लक में बोले हैगा एगो पैकेट है 1.5 मिलियार्ड यूरो के फॉर कोक क्रैक रिपारेशन हैवन हाउसहोल्ड्स फॉलोइंग ईयर इज मिंदर टू बस्टीडन बेफेस्टिगन इनगेवेन फ्राइडे ना बरे गेवन फ्रॉम टेलीग्राफ में. Oh ja, wat oude prinsesdagstukken, lekker mensen, gebruikelijk 24 uur, moeizaam onderhandeld doen bij de D66C, VVD, CDAC, bolle stukken zijn in de handen gekomen, traditie getrouw, lekt een aantal dagen voor Prinsjesdag nog meer plannen uit, we nemen je punt geweest mee, ja wat oude he, op de Lodjano Prinsjesdag, Raja wat oude, kontje kontje, maar je wel lekker hoe je te hamaren kan bieden. Je loopt kebab aanwe ke, kietje jouw kunstje lek bij de prijs aan de pomp is toren hoog. We hebben jani la, auto ketel behoud mahanga he, maar was zonder korting die er jaren is nog hoger geweest. Coalitie had al afgesproken dat korting benzine zou blijven, maar aan de korting op diesel zou volgend jaar eigenlijk een eind komen. Ik heb bolle het kabinet wil deze korting toch verlengen. Ook gaat de vliegbelastingen op langere afstand iets omhoog. De belasting al hoe ik kijk de homelijke vliegtuigje uiteraard heer. Bijzij hem lo bharbik arila bhaiya. Sarnaam jij je hajaar se upper hoi ge he. Abbe isa mange he jeta langere reise jon chota chota jese hiya se bagle waal jij je okarna ma je langere reise banai India manai Suriname banai. U sab ke belasting je hoog jai ta hem lo ke ticket bhi hoog jai. Ab bole he je koopkracht hei ga bole 1,5 miljard euro is uitgekomen. Bole dit is gelijk aan het bedrag dat het kabinet van plan was burgers op te halen voor het betalen van defensieuitgaven. Je zou dus kunnen concluderen dat deze vrijheidsuitdrage volgend jaar niet doorgaat. Toen je aan de defensie ke paisa kamti bhaiya te mange hega, hum lukke lage se bharwawe. Bolle koopkracht van Nederlands te laten stijgen. Van de meeste mensen staat er een min van 0,1% in te boeken. De gepensioneerden zullen er wel een beetje op vooruit gaan. Op het AOW sociale zekerheid zorg ke baren bole jo nadmi ke AOW plan hai definitief
Streef, ook een liedje, ze hebben een streef, daar is hij aan. Kabinet wilde de uitkeringsgerechtigde leeftijd sneller verhogen. Maar ja, hap, dekho, John Hamlokke 67, hoe je gemangen hegaan. Streepie, daar is hij aan, planoa, wel opper jijga, maar kreeg een storm van kriek te voortduren. Ook wordt het maximum dagloon, het bedrag dat mensen met een uitkering kunnen krijgen, toch niet verlaagd. De vakbonden hebben die op de afgelopen tijd omgedoopt tot de bevalboete. John Hamlokke, bolle hega een uitkeringsniveau, oké, maar dat ze van verlaagd kregen. Maar bolle ik erbij met vakbonden, bolle omgedoopt, bevalboete paise, of bolle hega ik erbij mee. और आओ फिया मांगे से बन ऊपर करे एक बारे में बहुत चीज भाई लेगा अब जाए कि ना जाएगा ओक द फक बोंड ने लिंक्स ऑपोजिशंस nog verder tegemoet te komen wil het kabinet de bezuiniging op de WW met een jaar uitstellen, want WW met wie ze van mangen bezuinigd kregen. Oh, ze van ik bericht uitstel kregen. Ook krijgen mensen die arbeid ongeschikt zijn in september volgende jaar alsnog een tegemoetkoming. Dit zou worden afgeschaafd, want tegemoet komen ze van mangen gegaan. Doen en mee afkeuren hoe ik mangen niet kare. Maar wil het toch verlengd, wil het tot volgende jaar in september. Ook er baat met je afkeuren hoe je bejaalt en je tegemoet moet komen, tegemoet komen. Or ja, wat hebben we bij jou? De plan de verhoging van eigen risico, jongen, €60 wordt ook een jaar uitgesteld. Dus ze bemangen het jaar hebben €60 hamlukke eigen bijdrage op uitstel. Wij leggen ik bediske dus ik bedis baan. Mogelijk is hebben €60 charadega. Tweede Kamer was hierover geen draagvlak. Het eigen risico wordt in 27 wel geïndecteerd met zo'n €15. Zo in zo bolle 27 met €15 wat tot charaiga. Dat bolle investeren in fondsen gebaren mee, infrastructuur en wonen gebaren mee. €1,5 miljoen hè naar wegen, blokkie bani, spoorweg bani ga. Bolle i paisa bolle nodig hega. Bolle behoed de kamtie hè is een druppel op de gloeiende plaat. Rijkswaterschap kalt met groot achterstallige blokkie onthoud kerke. Kabinet bolle het €4 miljard jonne investeer kari fondsen mee. O bolle het moet met name investeren klimaat verbeteren en meer economische groei aanwakkeren. O bolle woning coöperatie toen jane ghar ke baare mee hoeven min minder belastingen te betalen. Het kabinet wil ze uitzonderen van de EU-regeling. De bedoeld is om belastingontwikkeling tegen te gaan. De staatskaart loopt hierdoor de komende jaar tot 150 tot 150 miljoen euro mis. De willen belastingwoningcoöperatie te willen verhogen. De direct betalen van staatskaartcontract komt die pijs hoi. Asielzoeker kebaren willen ze ontwikkeling samenwerking geven. Kabinet trekt 3 jaar op ongeveer 10 maar is met 1,1 miljard euro asielzoeker ke paisa nikari se bhaiya oké deega uit voor ontwikkeling samenwerken een flink bedrag mensen maar dat herstel nog niet het volledige gaat dat de komende jaren door de kabinet schoof in de begroting is geslagen box 3 ke baare mein hai bataye gaye dosto ha over box 3 over de toekomst in box 3 is geen besluit genomen het kabinet wil het wetvoorstel dat nog in de eerste kamer ligt parkeren en in het voorjaar met een nieuw plan komen. Een kern van het probleem is hoe vermogens belast gaan worden. Moeten zij straks ook belasting betalen over de waardestijging van hun vermogen of vast bij de verkoop? Deze discussie was het twistpunt in de coalitie en zorg voor de lange, moeizame onderhandeling. Met lepke je naar mijn gehaar door gaan. Tweede gehaar ze jada hai. Isame pe saban dekhe to huurwaarde ketra hai. Ohi ke mutami saban to ke belasting mange hai ka box 3 me dhare. Ab saban bole hai तो घरवा ना बेचले बाटे उतरा महान ब्लास्टिंग है सबन ओवरवेक करेगा कि ब्लास्टिंग हुआ तो के कब मारे ये घरवा बेचिए तब ना कि अबे तू घरवा ना बेचले बाटे तू फर हीर कर ले कुछ कर ले तो समन के चाहे बॉक्स 3 मां ई बोले पार्केर कर दी से तू इरे कमरे में और बोले हेड कैन फॉर अ प्रॉब्लम हू फॉरमोगंस ब्लास्ट गांड वर्डन moeten zij straks ook belasting betalen over de waardestijging van hun vermogen of vast bij de verkoop? Al die discussie was het twistpunt in de coalitie en zorgde voor de lange moeizame onderhandeling. Hier komt de rekening te liggen bij je kinderopvang. Kebaren mee, je toeslag.
leidingwater, hogere inkomstenkebare bezuiniging hoegaan, investeren in ondermin infrastructuur, lagere brandstofprijs, koopkrachtreparatie, kosten allemaal geld mensen. Deze miljarden moet het kabinet wel ergens vandaan halen. Apokarbare mee. Bole he, ori hoe bolisega, bolega, bolisega, om geld vrij te spelen, maar waarvan nog moet blijken op de echte boek de 2 miljard euro opleveren, kriga, kabinet apreme afsnijden, kriga bij de overheid. Orbole mensen worden ook in de portemonnee geraakt. Zo gaat de kinderopvangtoeslag volgend jaar minder hard omhoog dan gepland. Bole belasting leidingwater van 0,10 euro cent per 1. Per 1000 liter Chariga. Op de, hoe de plannen verder worden betaald is nog onduidelijk mensen. Ook zo is grappen van AOE plan nog niet volledig gedekt zijn. Tegenboelie, ik behoor belangrijk economieke baren mee. Jantalon mange jane, hamar de Suriname mee, in Nederland mee. Or hamlokke zingen ka hoiga. We gaan even wachten mensen. Tonsje prinsjes daar en iedereen moet volgen. Als je net volgt, kreeg Johnny te volg karbe kare hai jonchi hum batai pabe hum to log ke seekar batabe ki kon kon rikhlos hum log ke aave hai ga man. That is heel belangrijk dat je weet hoe je moet gaan met je elektriciteit, mensen die ziek zijn, mensen met ziektekostenverzekering, mensen met de AOW, mensen die in de WW zitten, mensen die namelijk in de koopkrachtversterking is heb gebaren met aflok kutte hum jaroor jaroor jaroor बताते ही रहेंगे आने वाला दिनों में जब प्रिंसेस दाग के बाद में. Op janta, deko bhaiya, moeder doet aangifte tegen zoon. 14 baris ke betwa bhaiya, apan mai ke paisa chori kari se bhaiya. Aur kahe ke umangate go reis brown fish kine. Okar paisa sona sab kine van zijn moeder. Aur na khali maiya ke apan aji ke bhi khroud moeder ke bhi humne ni नानी है के आजी है मखरूद मुदर के भी पैसा चुराई से गए लुंडवा फिर तीन यारख और सोना ओना जितना है एगो नीखन तीन यारख पीएस के उबेद देशे एन ऑब्रेंस आंस एन एकन ऑटो बस्तीड बेड़े फर्दाख्तन से इन फर्सेकरिंग हस्तेल भाई ते इस अब देखो ब्रोंफीज ओटो खातीन नानी आजी मैया के पैसा सब इस अब चोरी कर कर और जाए के बेद देवे है मौसी अपन पैसा जोर से मैया लुकवाई के धल रही है श्री नाम के बात है तो यहां बतावे सिपाही पकड़ के बंद करी से नतील और बोले खेल बद रखे खौद सिरान से वेख कनूम दे सिरान ने हाने इमोशनल वार्ड फॉर हर मदर एंड हर ग्रोथ मदर और 14 बरिस मुस अफस्टान फन अ ब्रोंफिस इन सेन बसित ते क्राइगन और 19 jarige die verkocht de sieraden maar gebruikte het geld voor zijn eigen auto sonwanwa beach ke paiso aprile ke apan auto mone is baris kelunda oke gebruik le raha nani aise mante ab dekho एक औरत की सिपाही सुरीनाम में पकड़ी से भैया और के पकड़ी से अफदेलिंग फ्रॉड 9 सितंबर के पकड़ी से एक औरत जात के जेके बोले आजी ओकर नाम है ई फरदाइस्टर कलेरा भैया पैसा द ओके जैसे हम पकड़ी से तब बोले हैगा दुई गो अफसोन लग अनखिफ्तन कर ऊपर भइल है बोले फरलोपक अंडरसुक इस कब्लीकन दैट द बना देल एमकेएनपीफिया die namen aan een zogenaamde kasgeldsysteem. Zijn naam met u jane kas chale bhaiya omdat een paisa de naspar kar pawe zelfstandig te 5 mila rahi te boli har mahina tulo maan liya jaye 100 rupiya upar dhariyo te jekar jekar bhurt aaye oise oise paiswa banta hai te ab jekar bhurt aaye le paisa pawe ko paiswe na paisa 1 mila rahe je paiswa dhare hai so ka naam kasgeldsysteem het kasgeld werd beheerd door een tante van de verdachte. Volgens gemaakte afspraken zou de banaandelen augustus 26 met Paisoa uitkeer hoe ik bepalen op het aanwege. Aanzien de geldbedragen in Surinaamse dollar die aan de aandelen toebehoorden in ontvangst had genomen, zij zou deze bedragen echter niet aan de aangevers hebben overgedragen.
तो वही बात है भैया, हुआ कस मुनि सब चलावे हैं, बाकी अब पैसवा जे कसवा मेरा वही पैसवा मार दे से तभी कर मारे मान खिफ्त भैले। और कस मुनि अभी बताए भैया, जे अनजोन आदमी सरफ्ता ने पैसा अपरे से ना स्पार कर पाइए तो उस सब कही वो इसने चलावे, बोले हमारे घर में पैसवा उड़ जाए तो हम कस मुनिया पाँच मिनट दे दी, तो पाँच महीना बाद हम दीरा का अपन 500 हुआ पावे। ऐसे चतुर ही पैसा भैया बाकी ना फाइव मान द पास तो पाइए 500 ओके बोले है कस मुनि। तो कोशिश करियो भैया अपने सब में पैसा धरे के दत एकदम हील मार फैल मैं से मैं तू जाने चोर चपाटी भी बचाई कर रही है। अब देखो पेनिश यार अमतनार फर्स्ट नंबर ड्राइकिंग तीन में जिस वो अपन एगो सिपीर के भैया एगो सिपीर का करी से गा एगो तीनर के बदराई करी अपन पिस्तौल से अप के पकड़ी से गे सिपाही बोले वार बे अन खुरूप 300 हेवन बना दे मैं से जिस वो अपन द साखिब इन मिनस ओ फॉर द नोदक ऑफ हेप ऑफ शाल में helaas had de sipier de jongeren aangesproken omdat zij volgens hem de openbare orde zouden verstoren. De tiener zou daarop hebben aangegeven dat hij geen overlast veroorzaakte. Obole sipier was reed volgende verklaring vervolgens weg, maar keerde enkele minuten later terug met zijn pistool in hand. De ambtenaren zou zich daarbij niet hebben gelegitimeerd. Volgens de familielid spande hij vervolgens het wapen en loste hij een schot. Daarna zou hij de dienstwapen op de tiener hebben gericht en hen hebben gesommerd op grond te gaan liggen. De familielid, ik er waren mee, telefoontje naar locatie kwam. De ito sipahina, hij legitimeer binnen kalera op een pistool is zullen kijken. Aurus larkoonke, jane tiranoonke, moeilijk karatraat, dus toen hem aanbloeken, ik giet zo naar de he. Uskebare mee, hem aanjaai. Dilbar, dilbar, dilbar.

0: मर गए होकर नीलू के छोड़ी भूख के माढ़ाड़ी से और बोले झगड़वा भैल है दोनों में काका बेटुआ में और बोले दिस लाख तो आज का फॉलक फन अब खोल ओपन फॉर वॉर्निंग इज एन ओवर लीडन तो फॉलक een politieagent die toevallig te Galibi verblijf heeft de verdachte aangehouden. Deze is vervolgens overgedragen natuurlijk voor verdere onderzoek. Mensen, de oom Marge, op het Awehega, doodgeschoken is de 40-jarige Jamie A. Marge. Oh, je maat, de kind op je hebben doodgeschoken is de 40-jarige Jamie A. Op Olehega. Vrijgekomen. Dus en, zijn 70-jarige Philips Groenberg woensdagavond door de dood in Christina Kondreke baantje. Hamare Surinamke Janta. Jo aanplok en betaila bhaiya Venezuela ke president joan hai tujane Madura ke do ban kari se a joan fipe raha u hoige hua ke president ego aurat hai to u aile hai Suriname des me bhaiya oke yani Simon hum log ke president ay nudak karke bolai se tab u aile hai bhai tab baatcheet hoega for samenwerking van visserij, landbouw en nog heel veel dingen. Hem jijlen ter is ogen weg met bhaiya hoe pe bhi jabber gewapen beroefing bhail hai jek hoa pe dagawal bhail hai kitra kitra dagawal bhatai bhaiya $4,000 leke chal ge televisie leke chal ge hai khas cylinder leke chal ge hai aur beroefing flitten se nulak hai swart te uda fit se to aur hamara bhaiya hum log ke jo minister baitalans saake ko karna mu abhi tari se le le aur u hai जानू है हनीस मनोरथ बोले हम लोग के क्रिमिनालिटी कमती भाई है तो ये बती आप सुरीनाम एंड वेनेजुएला मेकन ऑफ सामन वर्किंग इन लैंडबो फिशरी एंड ए एनर्जी के बारे में हमारे जनता ऐसे बात है रूफर्स की तन मान ने एंड मार्कन $1,000 बैठ में से तो पेरू भैया स्लाइस से आन बै दूर फेस खलेड़े फेलेगेस Allianz hield de Amerikaans. Toe, dus toe, je is een band aan het komen zo naar te heen. और यहाँ तक था हमारा देश और विदेश के समाचार सुनने के लिए बहुत बहुत धन्यवाद जॉनी नंबर वन है हमारा नाम और इस प्रोग्राम को हर हाल रविवार के सोमवार के 1 बजे हम फिर से करेंगे और बीच बीच भी हम चला देंगे और हमारा राम राम नमस्कार प्यार भरी आदाब
1: हर एक काम के लिए हर अकफर्तेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl हर एक अकफर्तेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07536322747 मेर इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor Aan het Raam Zoet wakalet ka kaam karta hai, jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
0: BGL Reizen, BGL Reizen, dagtoer Aken, Duitsland op 12 september 2026 voor maar 39,50 per persoon. BGL Reizen, 10-daagse busreis naar Spanje, Lloret de Mar, van 16 tot en met 25 oktober. Excursie Torrenda, Mark, Andorra, Tax-free Barcelona. Appartementen, 4 persoons, basis van 4 personen, €405 per persoon. Hotel op basis van 2 personen, inclusief ontbijt en avondeten voor €510. Opstaanplaats. Ten Rijswijk, zwembad De Schelp en station Rotterdam. BGL Reizen, 3-daagse Londen to live in concert met Jubinau Teliale. BG vertrekt zaterdag 12 december, terug maandag 14 december. 14 december. 3-daagse Londen to België Reizen, live in concert Jubinau Teliale. Dag 1, Zoutdal. Dag 2, Jubinau Teliale live. Dag die Blue Water Mall. Het is gratis koffie, thee, frisdrank, water in de bus. Daar concertkaarten vanaf £50 op stapplaats Den Haag. Info reservering. Bel Bridge op 06-300-1700-1 of mail naar bglreizen@outlook.com.
4: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag. Ik ben Frank van der Klucht. De Spaanse politie heeft 11 personen opgepakt die een Greenpeace-spandoek probeerden op te hangen aan een kraan bij het Formule 1-circuit in Madrid. Het protest vond zaterdag al plaats op een toegangsweg naar het circuit bij beurzencomplex IFEMA, waarbij betrokkenen in een bouwkraan klommen. De madering staat voor het eerst op de F1-kalender en de race is vanmiddag. Op de afrit van de A28 bij Bijl is vanochtend een kind omgekomen bij een eenzijdig ongeluk. 2 volwassenen en 2 andere kinderen raakten zwaar gewond en zijn naar het ziekenhuis gebracht. De auto vloog door onbekende oorzaak uit de bocht en kwam tegen een boom tot stilstand. De afrit vanuit Zwolle richting Assen was dicht voor onderzoek. Chinese concurrentie op de Europese markt neemt toe van kleding tot batterijen. 83% van de Duitse industriebedrijven voelt meer druk. Nederland, Frankrijk en andere landen riepen de EU op steviger op te treden na een Chinees recordhandelsoverschot van $1,2 biljoen. De EU nam al maatregelen zoals extra heffingen op pakketjes van buiten de EU. Delftse burgemeester Alexander Pechtold raadt mensen aan niet alleen te fietsen naar meerdere nachtelijke aanrandingen en mishandelingen van vrouwen in recreatiegebied het Delftse Hout. Er waren zeker 4 incidenten waarbij vrouwen van hun fiets werden getrokken sinds 9 juli. Pechtold roept op tot waakzaamheid, samen fietsen en het melden van verdachte zaken bij de politie. Het weer nog tot slot. Vanmiddag wisselen wolkenvelden en zonnige perioden elkaar af. Het noorden houdt te maken met overheersende bewolking. Lokaal kan daar een buitje vangen. Lokaal kan daar een buitje vallen. En het wordt zo'n 19 tot 20 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
5: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Fahon Hindustani Radio.
0: तो आप लोग को हम बताएं कि हमारा प्रोग्राम तो कभी चलते हैं, कभी चलते हैं नेपाली सॉन्ग, कभी चलते हैं और भोजपुरी सॉन्ग, कभी मॉरिशियस के सॉन्ग होता है, सूरीनाम के होता है, बॉलीवुड होता है। तो आज आप लोग को हम सुनाएंगे फिजी में लोग कैसे वहां पर गाते हैं और वो है बॉलीवुड स्टाइल कहते हैं और कैसे फिजी में लोग हमारा हिंदुस्तानी लोग वहां पे अपना गीत गाते हैं। आज आप लोग को उस तरफ हम आप लोग को लेकर चलेंगे। आओ सुना जाए आती क्या लब से पार्ट 2 फिजी बॉलीवुड स्टाइल।

पांच जबरदस्त कलाकार हमारे सूरीनाम देश का उस्तादों का उस्ताद आचार्य सत्यारंत रेखा जी। पांच मिनट गुजर चुका है साथियों, साढ़े पांच तो कुछ ज्ञान के बातें हो जाए ना। पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर लोगों ने जिंदगी के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं सीतात के रूप में, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं। ये अश्वमेध लेकर के इन बातों से हमेशा की तरह कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे, तो जरा गौर फरमाए। अर्ज किया है साथियों, ein Italiens Sprichwort lautet als folgt: Von Wensen kommt Verdriet. Aage mein Kaisri Hermann Finkers di kuch gevaar aur humor ke bare mein ki, ja, in de bergen kan het levensgevaarlijk zijn. Alleen vorig jaar al heeft de Valserberg 30 doden geëist. Gelukkig is men niet op de ijs ingegaan, maar je schrikt wel even als je het hoort. De weet Abraham Lincoln Ginekahai Satyoki. Meneer, mijn zorg is niet of God aan onze zijde staat. Mijn grootste zorg is om aan Gods zijde te staan, want God heeft altijd gelijk. Mahajnani Albert Einstein ne kaha hai yaro ki, meer dan het verleden interesseert mij de toekomst, want daarin ben ik van plan te leven. Een heel goeie. Mahajnani Nelson Mandela ji ne ye bahut hi जबरदस्त ज्ञान से भरी हुई बात कहा है, एंड ik zou zeggen eentje om echt te onthouden. De great Nelson Mandela die ne kaha hai, niemand wordt geboren om een persoon met een andere huidskleur, achtergrond of geloof te haten. Een mens leert haten. Als we kunnen leren om te haten, dan kunnen we ook leren om lief te hebben. Liefde komt gemakkelijker in ons hart dan haar tegenpool. Een hele goeie hoor. Remember that. Nog eentje van Mahajnani Albert Einstein. Verbeelding is belangrijker dan kennis. Adolf Hitler, de grootste dictator aller tijden, heeft ook wat leuke dingen gezegd hoor. Een mond vol, maar echt goed als je dit luistert wat hij geschreven heeft. Adolf Hitler

Shabash, the king of Baita Ghana, aller tijden, Ostaroka Star Maestro, Ramdeo Chaitujika, een gouden oude aap, zo'n rehete. Waarom niet reageer hij, Satyo, Chi, Pajinimi, Agla Bayan, nou John Kalakar, Hamari Surinam Diska, Aurwa Aya Dosal Pahele Holland Desmi, Aur Kitano Koya. आकर टोपी पहरा दिया उनका बिल्कुल नया सॉन्ग सुग्गा

Magenta weg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 875739. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.